মগাশনে তুমি টিউন ইন কলা মিউজিক্যালি ইয়ার্স FM রেইনবো 105.4 মেগাহার্টজের আমাদের স্টুডিওতে 7 বাজুন 45 মিনিট আর 40 সেকেন্ড ঝাল আসাত ঐকুয়া হিন্দি চিত্রপট সঙ্গীত আরম্ভক অরিজিৎ সিং